আদি এদমিহুং কুরে জলুন সালামাবি মিহা এতদ্বহে ফহুন ইউসুগে ফানু মতিন হদাম ভেগেম বুঞ্জে এ হুয়ফিনগো মান তেবামিহুন নতিমং কিয়া দিফা হুসিমে ফহে তেবামিহুন ইউসুগে ফানুগে আরহে তিমং ফনওয়াশে

ফাহে একলে ফান এউরিঙ্গে সামান তৈয়ার কুদ্দে বিহিন্দু সিকায়ত মিনে হেদুম গেঙ্গুড়ে এতি একলে ফান আখগে তক তিগে থেরে লেভি দিং গোয়া আঙ্গা মিহ গোবি এ কাফিলা গে বিহুন্নে হামা কাশরুং তিয়াবা মিহুন্নি বাক্কং খুরা বাইকে

0: আমর এই এমি হুঙ্গে তেরে মি বাকারি কাতিলমা বেগত দেন মি কামা মি গুলিগেন এমি হুঙ্গে তফাতু জাদাল কুরুন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একরাঙ্গ হযরত কুরম মুসাক ফান মেদুরি কম মিকান কুরাবা ফমি মানে এমবিমা মি এগে সাববং আস বাকারি গে ওয়াহাকা সূরা বারদুগে গন্নাতি এগোতা মি সূরাতুগা নান্দেফা মি মানে
1: বাকারা এ সূরাতুগে বড়ু বা বাওয়ালে বনি মাদানি দাউরুগে কুরি কলুগা কীর্ত রসুলা মদিনা এ হিজ্র কুরাবা মদিনা গা হেদ কুরে বিফুরত মদিয়া হরতু ওগে তেরেগা নামেস আল বাকারা সূরাত গে 275 ইবন আয়াতম ফেশিগিন 280 ইবন আয়াতু গে নিয়লা বাওয়া লেবুনি মদনি দাউরু গে ফাউ কুলুগা আদি 280 ইবন আয়াত কি কীরিত কুরআন গে এমমে ফাহুম বাওয়া লেবুনু আয়াত কাম গাবিস বেলেবে বকরা সূরাতুগে মাগণু মাউলুওয়াকি ইলাহি হিদায়াতুগে ওয়াহাক হেয়গতুগে মাগু বায়ান কুরুমগে ওয়াহাক ইনসানাগে ফরদি হায়াতা আদি জামায়ে হায়ান হেয়গতুগা বেত কল্লানি কিহিনে কামা বেহেগুতুম দেবে তাউলিম তাকা ইরশাদুগে ওয়াহাক একমা বেহেগুতুম উঙ্গণনা দেবে উঙ্গণনা দিনুন তাকা বুনে দেবে বুনে দিনুন তাকুগে ওয়াহাক এ সূরাতুগে দেবন আয়াতুগা মিকান কাণ্ডালা বায়ান কোদ্দে ফাবে
2: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
1: مي افوتي افوتوغا افيس شاكي نيكوتوغا تقوى وري نتكا هدايتو الهي هيومكو بيان كوري فاوي بقرة سورتكا وارد وفاوا باي مهم شرعي حكمتا
0: মি নামাজ গায়ম কুরমা জকায়াত দিনুম আমর কুরব্বা দেন সিহুর হারাম কুরব্বুকম একমগে নুবাকম বায়ান কুরব্বা কিসাস শরও কুরব্বু দেন মামবে ফায়না গাতিমা গমি হুন্ন মাসিয়ে কুরমাচ্চা আহরামগে মাচ্চা মি ফরদু কুরব্বিকম একম রমদান মহু রোদ ফরদু কুরব্বিকম এঙ্গে উমানি বগরা সূরাতু গো ওয়ারদুগেন আস দেন মি মুদা মানে কি ফাসা মুদা মি তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতিলু গতুগা বেনু নুকুরমশা মিস্তকুঙ্গে মুদাগ তেরেম বাইক কেউ মট্টকা এ মুদাত এবহে মুদাত কুম বাইং হাকিমুন নুদিনুমং বগরা সূরাতুগা বায়ান কুরাবাফমানি দেন হুলাবি হাঁদা বেহে গতুং এমি হুং সুয়াল কুরেমুং একামুগে ওয়াহাকত বায়ান কুরাবা মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একং কি তু কুরআনুগা বায়ান কুরাবাফানি এহিমা একং এই মুসলিমুঙ্গে আলোকান্ত কুরমুগে ওয়াগুতু ওয়াদজ্জেকং এগুমা আংহেনুন্না গুলুংহুরি বায়ং হুকুমত দেনগথুম বাওয়াদাব্বা ফামিওয়ানি বগরা সূরাতুগা দুশত্ত ফাব্বিসওয়ান আয়তা দুশত্ত আশাবিসওয়ান আয়তুগা হামায়গুতং হাঙ্গুরামায় বেহে বায়ং হুকুমতকা হাঙ্গুরামায় গুলুংহুরি তফাতু একিক হুকুমত বায়ান কুরাব্বা আল্লাহুগে মাগুগা মুদাহেদ কুরং আঙ্গওয়া বাওয়াদাব্বা ফাওয়া হুকুমত হজ্জা উমরায়া গুলুমহুরি হুকুমত বাওয়ালেবে খারদ দিনুমা বেহেগুথুং বার দে ফাওয়া মুহিম হুকুমতকে বগরা সূরাতুগা বায়ান কুরাব্বা বাঙ্গুরা আদি জুয়া খুলুং হারাং কুরাব্বা মিকং বায়ান কুরাব্বা আল্লাহুম সূরাতুগা ওয়ানি আলগুন মিন্নাং আঙ্গাওয়াফা হামেগুথুং ইয়াতীম কুদিন একুদিন নাং আলালা একুদিন নাং ওগা তিরুমা একুদিন নাং মুআমালাত কুরআন মানহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি ওয়ানি মি সূরাতুগা আলগুন মিন্নাং আঙ্গাওয়াফা হামেগুথা মি আবিন না এন্দান কুরমা গুলুং হুরি মুহিম হুকুম তাকে মি সূরাতুগা আল্লাহ ওয়ানি বায়ান কুরাব্বাফ হামেগুথা আলগুন মিন্নাং হায়াতুগা মি হিমেনে ওয়ারা মুহিম কামেন এই হুয়া কুরমা হেকিবাস্তিনুমা মি কামা গুলুং হুরি মুহিম ওয়াহাক তাকে মুহিম হুকুম তাকে আল্লাহ বায়ান কুরাব্বা মিওয়ানি আঙ্গওয়াফা আলগুনমে আইলা বিনা কুরমগে খ্যাবিনি খ্যাবিনা গুলুংহুরি মুহিম হুকুম তাকে বেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি সূরাতুগা আলগুনমে না ওয়ানি আঙ্গওয়াফা ব্যাপারি হালাল কুরবিকমা রিবা হারাম কুরবিকম বায়ান কুরাব্বা একং আলগুনমে না মি সূরাতুগা ওয়ানি আঙ্গওয়াফা এ মাতিবেরি কাম বায়ান কুরাব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি সূরাতুগা আলগুন মিন্নাং আঙ্গাওয়াফা মি ওয়ানি হাগিগতুগা দুআগে মাতিওরি কামা দুআ কুরমা মি কাগাবা বেহে মুহিম হুকুম তাকে বেস আলগুন মিন্না ওয়ানি বায়ান কদ্দাবা দেন এগে ফাহুগা সূরাতুগা হিমেনে মুহিম বাতাকাং আলগুন মিন বাদারুকা ইব্রেত্তেরি ওয়াহাকাতাকা

আদি এদমিহুং কুরে জলুন সালাম ভি মিহা এতদ্বহে ফহুন ইউসুগে ফানু মতিন হদাম ভেগেম বুঞ্জে এ হুয়াফিনগো মান তেবামিহুন তিমং কিয়া দিফা হুসিমে ফাহে তেবামিহুং ইউসুগে ফানুগে আরিহ তিমং ফনু আশে।

আমর ফরিদি গোতা এউরেঙ্গুস ওয়াংহিন্দু একালেগ ফানাকাম আল্লাহগ হাজরাতুং ইভেস কামিং এউরেন্নাক ফুদ্দে নুদেবুনে হামে এখানে ইয়াকুবগে ফানুগে হিপ্পুল গাউই বেনুমে মেনুই নুফুদে এই ইয়াকুবগে ফানু ইদালুই গোতা এউরেং একাং কুরুমে আদি হামা কাশওয়ারুং একালেগ ফানি তিমন রসকলাঙ্গে একালেগ ফানা উগন্না দেবি ইচ্ছে রঙ্গল দেন ডায়গেন হুনে বে কালেকে এহেন কমকু মি সকুং করে গিন মি হুম একমেন নুদনিথে।

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেবিয়ে বুদ্ধিবেরিয়াকে তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহায় আদি নুকুরু দিন তেরিয়াকে এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহায়
2: ಮೀ ದಿವೆಹರಾಜ್ಯ ಗಡು ದಿವೆಹರಾಜ್ಯ ಗಡುನ್ ತಿಂಗಡಿ ದಿಹ ಮಿನಿಟು ಕಮಿಗೆ ನಿಸ್ತೇನೆ ಮೇದ್ಗೆ ಅಸುರು ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আংগওয়া ফাওয়ানি আলুকান তাহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ দ্বীন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলুকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ দ্বীনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি সুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ দ্বীন আলা লিল্লাহি দ্বীনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দীন খালাস করা ওয়া একলাঙ্গে কিবায় আলকান করা ওয়াশে ইনসানাগে বাহা আমল আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুনা আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পাতল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামিহুং করে কমে মিহকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

Assalamu alaikum. Purihakutina veswarangu faaveri tuhakanga demon. Me apta guys spill that e mege a programme genestinima tikudina me patal kolli Aishat Nasim. Me programme ga tikudina wahaka dakkalum meneni tapatu eki kankama gulegoto. Me apta programme ga me wahaka dakkalani ituru harakaitauka bairuma gulegoto. Tikudenge kiyawa tauli me duwasaruga tapatu eki ইতুর হারকাতা স্কুল গফরাতুন এপহিংগা এমা মি কান্দতাওগা বাইভরিয়ে গেন তিকুদিনা বরকিনা পাতাতকে লিপেনে এমহিংগা মেদুগে স্পিল দরি প্রোগ্রামগা মিকমা মাশরা কল্লা মিহপতা প্রোগ্রামগা মিকমা মাশরা কল্লানি ইসমাইল ইব্রাহ আদি রচনি আমি দেখুদিনা মি হিসাবম প্রোগ্রাম হাওয়াল কল্লানা স্পিল দটি

0: বলিউড কে ডাইরেক্টর রোহিত শেট্টি কে গোলমাল কমেডি ফ্র্যাঞ্চাইজ কে ফাস্ট বার রিলিজ করার তারিখ ইউলান কফি ফিল্ম কে ফুরদম পোস্টার বেস দক্কালু মায়কু বুনি সিনেমা তাকা ফিল্ম গে নানি আন্না হরুগে জানুয়ারি আশিকা কামা এহমবে গোলমাল ফাহেবানি আন্না হরুগে বলিউড কে ফিল্মি ক্যালেন্ডার আন্না আহরুগে ফুরদম বড় ফিল্ম মিগি কাস্টুনকি কুরি কে বাতাহু গে বেস ম্যাগান অ্যাক্টর এই অজয় দেবগনা আরশাদ বর্সিয়া তুষার কাপুরা শ্রেয়স তালপড়েগে ইতুরু কুণাল খেমুয়া শর্মন জোশি আদি গোলমাল ফাহেগে রোলকু মিফার অক্ষয় কুমার বেস ফেন্নানে মিয়াহরগে কুরিকোল শুটিং ফেজ ফিল্ম রিলিজ কুরা তারিহু ইউলান কুরিনামাবেস আদি বেস মিগে বাতলাইন নাকি কোবা কামিননেগে রোহিত কে এমএ ফাহুকে ফিল্ম কি এনাগে কপ ইউনিভার্সাল অজয় হিমানাগে গেনিস্তে সিঙ্গম ফ্র্যাঞ্চাইজ কে তিমমনা ব্যাকামাবা দেহা সাউইহুগে সিঙ্গম এগেইন বলিউড কে এমএ কামিয়াব ডাইরেক্টরুঙ্গে তেরেগা হিমিনে রোহিত গোলমাল গে ফিল্ম তা গেনিস্তে মুং আন্ডানি দেহাস হাওয়ানা হরুম ফেশিগে আদি মিগে এমএ ফাহুগে ফিল্ম কি দেহা সাতার ওয়ানা হরুগে গোলমাল এগেইন
1: রক্তঘাট কে ইতিহাস কা বো কালা সচ जहाँ सिंहासन की लालच में सदियां बीत गईं और इस सिंहासन में झुलस रहा अतीत आज भी जिंदा है। I
2: want to be rich.
3: टाइटैनिक का डूबी थी वो चेक कर रहा हूँ।
4: सुंदर सिंह, अबे तू?
5: बेटा सुबह का भूला शाम को लौटा है तो उसे भूला नहीं।
2: बड़े से बड़ा बिजनेस, पैसे से नहीं, एक बड़े आइडिया से बड़ा।
6: तुम्हारी ये बाबा सर्विसेज यूज करना चाहते
7: रात होते ही महल को लूटेंगे फिर कैसे कल्टीवेटे
8: अपने आप हिल रही थी
9: अपने आप
8: हाँ।
9: अरे हवा से स्विंग हो रही होगी ना स्टूपिड
10: महसूस कर सकता हूँ कि वो बाहर आ चुकी
11: लक्ष्मण बोल
12: ये काम एक ही कर सकता है
13: वो कोई चार मंत्र रखा हुआ मायावी फकीर नहीं है
14: मैं आत्माओं से सिर्फ बात नहीं करता आत्माएं मेरे अंदर आ भी जाती
15: ਜਦੋਂ ਸੁਰਮਾ ਅੱਖਾਂ ਚ ਤੁਸੀਂ ਪਾਓ ਮੁੰਡੇ ਤੈਨੂੰ ਟੱਕਰ ਦੇ ਜੀ
16: ਭੂਲ ਜਾਓ।

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লুমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনো
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামিয়া ফিতুরিফা কুরি বোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এঙ্গা সতরস্তেক সালিস নিবে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ अधि अड्डियन में मेगाहर्ट्स एफएम बैंड
1: दिविहराज जी के आड़ो
2: दिवे बहु के फोन आयुद्मा शौगर वाफरात का खास को दिविहराज आड़ों के लिस्तनी
3: बस वार

0: ki algun men gaumun algun banda kamel dibenya e tafatu khiyale ge miha bis ekang bala gannakam vanya algun men na sakwa madu kore vene nge to algun men gaum minimankam ekang algun men medu emmen emmen ehsas pura kam vanya gabu pura kam vanya ekang ehm ban misare ekamaku আগুন মেঙ্গে ফায়দার টাকা আগুন মেঙ্গ আমিল্লে এদুমার টাকা কিথাম বে রাগুলো কামে কুরিয়াস মিহার এঙ্গিরেগাবুকুরানি কিথাম বে রাগুলো কামে কুরিয়াস এরাগুলো কামে এন্নুনে মিবিষ্ণু মিখিয়াল দুকল্লি দুহাকুং আগুন মেঙ্গ আগুন মে গম সালাম কুরবেনি মি ম্যাগুন মাসে দেখি ইংগে তো
1: আগুন মেঙ্গ আমিল্লে বিকাল কত আগুন মেঙ্গ বাম তেম আগুন মেঙ্গ আমিল্লে বিষ্ণু মে নুপুরে কওমি মাসলাহাত তে মাসিক তারিখ গ আগুন মেঙ্গ আমিল মি কান্ত তক মিসাল কা ফুট বলাগাহক দেখেমা আগমেন বরফা করে কুলব রুহ ওরক গদ কোন ইংগে তো আওশ রুহ ওরক গদ আমির মাদেগ মি ভেলফুনি জেহুমা মি মি ফোর ফারলু মতশ গনলু মা দেন রড্ডশ গসামি কা কান্ত তেঙ্গে তো ফিরহেম বেফুল মসে কোরবারং হেম বেফুল ফনি দেবুমা কে অন তৈয়ার কো দেমা ওরা ওরা রশ রুহ ওরা গাওমি রুহ ওইপে কে এনমা এনমি মা এনমস মিহার শকুয়ায় গাওম আগমেন ফাই কো দিফা ওয়াসিলাত গ বেনুন কুরার ওয়াসিলাত তং হিও গো তু গ বেনুন কুরমাকি গাম দেখে লোবাকা এহেম এই এহেন তো মি নাহিদা মিস জাহিনে ফাহ করে বলি আলগন তরজমা করে বলি
2: আলড়ু ওয়েসা মে এই গতাং হামা মি দন্ডবাদ মেড়বানি আলসু মিহারু আলগন মেগে তেরে দেচকে মি উনিবেগেন দেই একচকে ইহতিরাম করু এই কুরিগা তেবি দালু হে নেরেডিয়েন্ট ভিক্টরি কোলে রগা হামা তিবেনি এহেন বড় দিন নাগা গেন আদেন হিসাবে গে দিরলনাস এহেন মিস এমিয়ং গে মেদগো ওতে একা কো অনেক কা ইহতিরাম করুম গে রু মিহারু ওয়াদবেরিয়ায়া ইহতিরাম কো গেন কন্তত করুম গে রু হে মিহারু মডবন ফানবে গে মিদে
1: কেন কে কে তো তাহজিব তো
2: তহজিব মেহে বেজ্জা এমিহেকে দিরুলুমুং নুনি তহজিব কৌমে বেজ্জা একৌমেকে মালমাতিম ফেন্নানে কৌমুগে তহজিব কা মিসালক দনমাকম বানমা মিহুন্নং ইহতিরাম কোগ্গেন উলুনিমা এমিহায়ব সেলিবে ফায়দাতক এন বালাগন বালাগত মুলি কৌমু নুনি দুনিয়েস এব বালাগনে তা বাই ফার বাই কান্ত তাওগা এহেমেমা ಏಕಂತತ್ತಂ ಏ ವರ ಮುಹಿಮ ಕಮಕೆ ಮಿಸಾಲಕ ಮಿ ಮಿಹಾರ ಆಳುಗಳ ಮೇ ಮಿಯತಿ ಜನರೇಷನ್ ಬೇನೆ ದತ್ತೋ ಇಫ್ತಿತಾ
1: ಕೊರುವಿಗೆ
2: ಮಿ ದಿಯೈ ದೆನ್ ಏಕಮಕೆ ರಂಗಳು ಕಮಿಕಮ ವಾಣಮ ಅಳುಗುಣ ಇದುಕೊಳು ಫರಾತುಗ ಹುಣ್ಣ ಮೀಹಾ ಕಮಗ ವಿ ಎಸ್ ಜೆಹೇನೆ ಏಕಮಕೆ ರಂಗಳು ಕಮಿಕಮ ಗಬೂವು ಕುರಂ ಅದಿ ಏಂ ಇಹತಿ ರಾಮ್ ಕುರಂ ಜೆಹೇನೆ ಮಿ ಮೀದನವ ವಾಹಕೆ ಕೆಮಿ ಏಂ ಅಳುಗುಣ ಮೆಂಗೆ ತೆನೆ ಇಹತಿ ರಾಮ್ ಉದಸಾಗಿ ಕೊಮ್ಮಿಸಿ
1: ಸಬಕಿಬ
2: ದೆಂಗ್ ಅಣೆಕ್ಕಮಕ್ಕೆ ಅಣೆಕ್ಕಮಕ್ಕೆ ಅಳುಗುಣ ಮೆಂಗೆ ನಜಾ ಹಾಯತ್ತರಿಕ ಅಳುಗುಣ ಕೊಮಾ ಕೋಳಿ ತೆರೆಯ ಮೇದಣ್ಣವನಿ ನಜಾ ಹಾಯತ್ತರಿಕ ದೆನ್ ತೆದುರಿಕ ಮಾಣತ್ತರಿಕ ಮಾ ಹಿಂಗ ಸುರಿಯಾಕ ಮೆಂಗ್ ಅಣ್ಣ ನಿಮ್ಮಿ ನಜಾ ಹಾಯತ್ತರಿಕಮ್ಗ ಏಕಂತಂಗ್ ಅಳುಗುಣ ಮೆಂಗೆ ತೆರೆ ಮಿಹಾರು ಮಿಯೋತಿ ಎಕ್ಕಲು ಉದುಸ್ಸಾಗಿ ಫಿಯ ಜಹಾಫ ದಾ ಮಿಸಾಲುಗೆ ಏಮೆ ಮಿಕಂತ ಗೌಮು ಗರಂಗಳು ಏಕೆ ಮೆನು ವಿ
1: ಸ್ನೇಹಿತರಿಂಗೇತಾಳ್ಗೊಂಡ್ಮೇಲೆ
3: ಮುಚ್ಚ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিহরাজগড় দিবিহরাজগড়ং হাতরগড়ে এথিরিস আমিনিট গমিগেনেস্তেনি মিরেগে ফাতিস নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: Allahu Akbar Allah